মুরাইয়া উড়ে পারাপড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে কুমুরাইয়া মারে গেল কুমুরাইয়া উড়ে পারাপড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে